নমস্কার, ইয়া আকাশবাণী তুরা। মেডিয়াম অফনি 243 দশমিক 3 মিটার কি লোহার 1233 অনুষ্ঠান জাসিং প্রসাদ তো অকতে মানাক সেবেজনকে 30 মিনিট আর 40 সেকেন্ড আপার উনি জাসিং জংনি আগে এইজন মহান মরতনি মহৎ করসারি জাকসি রাখাইতো আলবেয়ার কেমো বার্টেনে সৃষ্টি দেনি মানে দোহা দুইবার দেখে খেঙ্কে টংনি। আলবেয়ার কেমো নি এই প্যান করসাই পড়েন তাই অনুষ্ঠান চঙ্গা কয়টু অনুষ্ঠান সেই প্রথমে না পারং নি নাথনি লেখাত হিমাদ্রি কোসনি খুড়াংসে এই সেজা।

তাই নি জন্মাষ্টমী। জন্মাষ্টমী তাৎপর্য যা বিটা এ সম্পর্কে তাই অনুষ্ঠান সিয়া পারংনে দেবরেংলা খাদ নাথং কঠি গাছা। তাই নি সমগ্র মূলক জরি অর্থাৎ হিন্দু ধর্মালম্বী মরটা জন্মাষ্টমী পালনদিনী দংত। জন্মাষ্টমী দোহাইটিং হিন্দু ধর্মনি অন্যতম পবিত্র উৎসব, যে ভগবান বিষ্ণুনি অষ্টম অবতার শ্রীকৃষ্ণনি জন্মতিথি হিসাবে পালনদিনী দুম। ভাদ্রমাসনি কৃষ্ণপক্ষনি অষ্টমী তিথিথিনি যে সাধারণ সে আগস্ট সেপ্টেম্বর মাসে দুঙু এই উৎসব পালন দিনই দুঙু। বিশ্বাস দিনি মতে এই পবিত্র দিন যান মধ্যরাত্রি অর্থাৎ ফার্মাজি থাকি শ্রীকৃষ্ণ যা মথুরানী দুইবকী আর বাসুদীপনি গর্ভবসে জন্মগ্রহণ দেতে নেমিনা। জন্মাষ্টমী তাৎপর্য যা দোহাই টিঙ্কাই ধর্ম প্রতিষ্ঠা দিনই দুষ্টনি দমন আর সিস্তনি পালন তথা ধর্ম রক্ষা নিজন শ্রীকৃষ্ণ ধর্ম নে আগমন ঘটাইতে নে। অশুভ শক্তি নি পতন শ্রীকৃষ্ণ জন্ম নি মামাকংসনি অত্যাচারী শাসন নি অন্ত দেখে অর্থাৎ শেষ থেকে সমাজে শান্তি আর ন্যায় ঘুরাই নানি। আধ্যাত্মিক বার্তা জাদহা শ্রীমৎ ভাগবত গীতা নিজরিয়সীন শ্রীকৃষ্ণ যা কর্তব্য নিষ্ঠা নিঃস্বার্থ কর্ম আর ভক্তিনী আদর্শ মানব সমাজ দানে আগবাড়াই লাগনি। জন্মাষ্টমী পালন দিনী রীতিনীতি বা নিয়ম যা এটিঙ্কাই ভক্তদা এই দিন থেকে মধ্যরাত্রি পর্যন্ত অর্থাৎ ফার্মাসি পর্যন্ত উপবাস নির্জলা বা ফলাহার আরও

জাগরণ পালনদের ফারুক মাঝি পর্যন্ত, শ্রীকৃষ্ণনি জন্মনি অকট পর্যন্ত অর্থাৎ বালকৃষ্ণ মূর্তি স্নান দিনই যান দেখে নতুন পিডান সকালাখায় সজ্জিত দিনী আর পূজা অর্চনা অর্পণ দিনী নাম কীর্তন ভজন আর প্রসাদ বিতরণ লেখায় চারপাকে আধ্যাত্মিক পরিবেশ নিয়ে সৃষ্টি দিনী জন্মাষ্টমী পূজানির জন্য লাট্টু গোপালনী মূর্তি সিংহাসন ফুল তুলসী লাইসাক আর পঞ্চামৃত তৈরি দিনী উপকরণ প্রধান রেখে দরকার ডুমু বিগ্রহ আর সাজসজ্জা লাড্ডু গোপালনী মূর্তি বা ছবি নতুন বা পিডান পোশাক আর তুটি সিংহাসন বা দোলনা পূজা উপকরণী পদ্ধতি ফুল তুলসী লেসাক দুর্বা আতপ মাইরং চন্দন ধূপ প্রদীপ আর ঘি অভিষেক নি সামগ্রী বা জিনিস রঙা গঙ্গাজল দুধ দই মধু আর শর্করা বা চিনি জন্মাষ্টমী শ্রীকৃষ্ণনি জন্মতিথি উপলক্ষে সারাদিন উপবাস বা ব্রত পালন দিনে দু এই দিন থেকে নিরামিষ আহার মধ্যরাত থেকে গোপালনী জন্ম উৎসব বা পূজা পঞ্চামৃত স্নান আর কৃষ্ণ নাম জপ দিনে নি নিয়ম তুমু ভক্তরা বারোটা পরে শ্রীকৃষ্ণের পূজা শেষ দিনী পরে প্রসাদ গ্রহণ দেখে ব্রত ভাঙায়ও জন্মাষ্টমী উপবাসে সাধারণত ফলমূল দুধ দই আর সাত্বিক ফল জাতীয় সানি মানু সাধারণ সে মাইরং গম ডাল সাধারণ সুম পিয়াও বারোসন ইতিহানা জারং থাকিনি বর্জন দেখে বা হাজানসি টনে লেগিও রাত বারোটা পর্যন্ত পূজা দিন চরণা মৃত্যু মাখন মিশ্রি আর প্রসাদ গ্রহণ দেখে উপবাস ভাঙায়নি ডুঙু তে ফাই নাংমন তাইনি পেন দেখে শ্রীকৃষ্ণনি জন্মদিন যা মানিনা আরও পেন দেখে উপভোগ দেনা।

জন্মাষ্টমীর বিষয়ে পানি কঠি গাজা অনুষ্ঠান ছিয়া পারুং নাথমানহা। তাই নাথনি লেখাতো ইন্দুরেখা কোজনী খোরাংসে চাই।

ইন্দুরেখা কজনী খরংসে জায়জা নাথংহা জাসিং অনুষ্ঠান নাথংত আর প্রসার দো আকাশবাণী তুরা কেন্দ্র থাকি।

অনুষ্ঠান চিতাই আগবার একটু কৃষি কর। কৃষি করণি বিষয় দহা সেপ্টেম্বর মাস নি কৃষি কামনি পারি নাথং কৃষি করজা ব্যবক নাথং তনি কৃষক ভাইদানে নমস্কার আর পেনমানি লাখাত আর আপারংনে নিনি কৃষি কর অনুষ্ঠান সং আদরাইট ভাদ্রমাসী কৃষিজীবী মরজারং মূল কৃষি কর্মনি ব্যস্ততানি থাকিনি আকৈসা যোগ্য বা সময় মানু কিন্তু আগন্তুক শরৎ আর শীতকালীন শস্য নিজনুপন এই মাসা তামটি গুরুত্বপূর্ণ ইতিহানা সময় বা অকছি দেনি লাগিনি প্রধান কৃষি কর্মজারং তানি এই অনুষ্ঠানী জড়িয়েছেন আপারংনে দেবরেংলা খাত মাই খেতিনি যতন অর্থাৎ শালিমাইনি যতন লাংনি পরিচর্য আর সারলাখানি আহার শাওন মাসি কাইনি শালিমাইনি পখা বা পিসা বা চাফেক বা ফাইনি এই সময় যান দুঙ অকেনেন পাথার বা হালো পাথার সি বনপাত নিরাইনি মাইপাননি শ্রীবৃদ্ধি সি সহায় দিনই লাগিও

দরকার অনুপাতে এই সময়সীন বা অকছিন ইউরিয়া সারণি দ্বিতীয় কিস্তি লাখা লাগনা লাগিও। তিনি ব্যবস্থাপনা তিনি পাথারছি যাতে দরকার দুনি জখানি প্রতি টি জমা পাংনা লাগিও উনি প্রতি আইল চারুম মেরামতি দেখে যথেষ্ট পরিমাণে টি জমা রাখায় না লাগিও মায়ের আপারিছি। কীট পতঙ্গ নিয়ন্ত্রণ দিনী ক্ষেত্রসি বিশেষভাবে নাগনি হালুয়া ফায়দা এই অকছিন গুরুত্ব লাহানা লাগিও। রাং আর গরমনি জুনুন ইটিহানা অকছি মাই খেটিছি গান্ধীচং বা চুঙি চকনি আক্রমণ দংনা মানু। ইনি কারণে পরম্পরাগত পদ্ধতি জিটিংকাই পাথারসি ওয়া নিয়ে আগাল পুটা রাখাইকে চরাই বা তাও বিটা বার্কিচাদানি খাপ মানি হানা বা উপযুক্ত কীটনাশক ব্যবধান অনুপাতে প্রয়োগ দেনা লাগিও। দালি জাতীয় আর তৈলবী শস্যনি বারা প্রস্তুতি মাজাতীয় শস্য এই ভাদ্র মাস নিয়ে আরম্ভনিছিন মাটিমা অর্থাৎ কালাই ব্ল্যাক গ্রাম বারু আর মুগুমা গ্রিন গ্রাম ইতিহানা বাহাইনি বিটানিনি উপযুক্ত সময়। হা উষা সেকে টি জমা দৌমানচা হা পেন দেখে হালো বুইখে হা জানে প্রস্তুত দেলানি পরে উসি বাকায় লাখানা লেখিও। সেচকনি খেতি প্রস্তুতি বন এই অকছিন লাংনা লেগিও। ভাদ্রমাসনি শেষনি ফালে অগ্রিমভাবে সেরসকনি খেতিনি কারণে হা তুয়ার দেলানি কামচারং আরম্ভ দেলাখানা লাগিও। জাবাকবানি খেতি অর্থাৎ আগতীয়া বা অগ্রিমভাবে শীতকালীন খেতি যারং জিটিং পুলিবাড়ি বা নার্সারি প্রস্তুতি বা তুয়া তিনি শীতকালীন জাবাকবানি জিটিংকাই ফুলকপি বান্ধাকপি অলকপি বিলাতি বান্ধ আর বান্ধনে অগ্রিম খেতিনি কারণে উষা হা তুয়া দেলাকে উসি কেজারং পাখালানা লাগিও। রাংনি থাকিনি রক্ষা দেনি কারণে পুলি বাড়িছি কারাসি চালিনি ব্যবস্থা দেনি যা উচিত। বেগাল বেগাল যাবা কোবাদেনি খেতি যা এ ভাদ্র মাসিন দেনি দুঁ জিটিংকায় মূলা পালেং শাক ধনিয়া আর লাই শাকনি অগ্রিম খেতি এই ভাদ্র মাসিন দেনা মানো। উনি লগে সিংকুট আর হুলদিনী খেতেছি হা হাজারং ধাপ পাইলাখানা লাগিও বা ধাপ পানিনি উপযুক্ত অকট পাখি যা বিবেচনা দেনি দু। বেগাল বেগাল ইতিহানা খেতিনি থাকিনি বেগাল দরকারি কামজন দহা পানি বাটি নিষ্কাশন দিনি অতিরিক্ত রাংনি কারণে যাতে পাচলি বা মাজাতীয় শস্যনি কারাশি প্রভাব দেখের শাস বা টি জমাদংখে যদি নষ্ট দেশাত উটিহানহানি প্রতি নজর রাখাই না লাগিও। আর সহাসীন মানে টি দণ্ডাত লাইনি হানা ব্যবস্থা জারং অর্থাৎ ড্রেননি ব্যবস্থা দেনি যা এই অকজান উপযুক্ত অকট বাকে বিবেচনা দেনি দু। অকেন ভাই নাং হালুয়াদা যেকোনো খেতে যদি অগ্রিমভাবে দেলা খামানো উটিংকেবার নাং পয়সা বার্কিসা যেমন পাঙা উপার্জন দিনেছি সক্ষম দু। আরও যদি আপাত যা বাণিজ্যিক ভিত্তিনি কারণে যদি খেতে দেশাত আপানি সানির জন্য যদি দেত উটিংকে বাবন ইতিহানা অকছি যদি নাং যিকোনো যাবা কবানি খেতে যদি দেলা মানো উটিংকেবার নাং ঘরুয়া আর্থিকভাবে বন আকুইসা উন্নতি দেনেছি সক্ষম দনা। আর মরসুক সিংকো ডাল না সাও বার্কিসা পেরাইনি কারণে নাং ওই যাবা কবা ফালখেন ওরং পেরাইলা না মানু। অকেনে আপাজরং অবহেলা দেশাকে ইতিহানা বারফাইনি খেতে যারং ই অকছিন

কৃষি কামনি পাড়ি কৃষি খরচা অনুষ্ঠান সিয়া পারং নাথু হা তাই অনুষ্ঠানের শেষে নাথুই লেখাত অপর্ণা কোষ্ণ খুড়াংসি এই সে জানে।

শ্রোতারং এবাটি সময়াপারং অনুষ্ঠান নাথুং দৌটমি না আকাশবাণী টুরা কেন্দ্র থাকি রাঙ্গামনি সাইনি গারিগারিন তানিনি জন্য আপারংনি জাসিংনি অকটিসিন পুঠা বেবাকনিন পেন্টুংনি শুভকাম

নালাখাকে আরও ফাইনি অনুষ্ঠান জংসি আবার ডবৌনি করলাখাকে তানি নিজনৈসিন বিদায় লাংত নমস্কার ইয়া আকাশবাণী টুরা।

0: chinga dao khalai char phara sungdal songong a yano border area development program ni nangao baiya songna mai mai dakchakani rangko na hachim yarang ni gamun songni manderango aro songni nokma yarango sungsandiani rangko dakangen mama nangko mai mangachim
1: markulis marak
0: na mai songni nokma chim
1: khalas phara songdal
0: ya na simangni songo mo na songni songo border area development program ni nangao mai mai dakchakani rangko ma na ha yarangni gamana kanang na matgen ma
1: ya sang pas solar ma na school ko bonjo ara ya kumte horgo ma na ardukan kubona ya wak nol ma chocho dobok nol ma chota ha dobdai inangni lit ya retins kangi chikum ma chota ha dogi chikum ma chukuja inangni solar de gamaga chikum ma na ha
0: ya program ni nangaw na simang dingthang dingthang dakchakani rangko manna hamo je khai toilet ke nani solar rangko install khai nani rangko manna hamo daudi yarang ala na simang na bana sungni sungni nokni manderang na gamchata ni ongema
1: gamchata nong wan na min gamchata nong wa tja border sibang mongmai bunga acha okorang bai ba dim na la don ni sa brung dakchakani kham na walo
0: ya na sungna solar rangko ni hamo yarang ala bisa jerangan nokko phurainga bisungna gamchata ni ongma
1: gamchata nong wa sikan de chang kheda singo jakalam তোদে সলাম মানে চান তোদে বিশেরাং পরে নামি সুবি দো আহা তাপসাখান ওর
0: থেলা মামা
1: দে পেতালা
0: নাকো মাই মঙ্গাছম
2: চ্যাপ্টার সংমা
0: না মাই সংনি ওছম
2: আছে পারা সংগ তাকরে নি
0: না সং না বোর্ডে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম নি নঙ্গা ও মাই মাই রাখতা কানি রাংকো না হা ইয়ারাং নি মান

0: নাংখন বাই মাছম
1: আঙা দে ঋষিকে যাজং আঙা কোদালোয়া এরিয়া নি গবরঙা মিশুগিনা সিঙা গভর্নমেন্ট নি ডাকসাখানি মানা সোলার নি দাউদে এখো মানি মং সিংনি সুবিধা অংযোগ গভর্নমেন্ট ডাকসাখানি গমন সিঙা দাউদে নামা অংযোগ আবাদ খানা
0: ইয়া বোর্ডে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম নি নাও না সিমাং না মাই মাই ডাকসাখানি রং কো না হা
1: ডাকসাখানি সিঙা ইয়া মানা রং রংখাই ব্রিজ নি ওয়াই সসপেন ব্রিজ মানা ইয়ে এখো মানি মং বা সিঙা নামযোগ সিঙ্গা সিকাং দি সিঙা রংকাই পার খানা নাঙসিম ব্রিজ দুংজা দাও দে রংকাই পার খানা সিঙা গাড়ি রিমনা ইয়াং জুকু দে থুরাই ইয়াং নাং জুকু দে গামছা গিসার আই মং হা সিঙা রংকাই পার খানা মানাসিম দাও দে সিঙা ব্রিজ উনি মং সিঙা দে নামজক রংকাই পার খানা জুতা গানি মং বা সিঙা থুরাই ইয়াং না মানা রংকাই পার খানা সুবিধা অংজক মেথেলা সিঙা গভর্নমেন্ট মেথেলা উনি ইনিগমন
0: বোর্ডে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম নি নাও না সিমং ইয়া সোলার ওয়াটার পাম্প কোবা মানা মা
1: ওই মানা ওয়াটার পাম্প কোবা মানা সিঙা কোদালুয়া গিসা মানা আর দাহাগুলি বা দুঙা সিঙি ইয়াবা দাহাগুলি দাহাগুলি বা দুঙা ইয়াবা ইনুবা বদার এরিয়া নি মাইবা খো উনিঙা সোলার খো উনিঙা
0: মাথেলা নাঙ্কো মাই মঙ্গাছ
2: আহাদে কোদাল ধুনি রঞ্জিত হাজং
0: না সুংনা ইয়া বোর্ডে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম নি নাও মাই মাই প্রজেক্ট রঙ্কো নাহা
2: প্রজেক্ট মানে ইয়া ওয়াটার শেড নি মানা আর ইনি কবি গিমু সিঙাদে আলামলা গামছা সাকু মানা আলামলা ইয়া নামজো গরকে আলাম
0: ইয়া না সোনা সলো ওয়াটার পাম্প কো নে গামছা তানি হো নানি আগানি আমো ইয়া নাং না সান গামছা তা মা মা সুঙ্গম
2: গলে ইরিয়া ইনি গুমু খুন মানা সাল রাখা দে মানে আর না উংজাও দে আনথাং মাইবা খাই খানা না মেশিন রাই
0: মেথেলা
2: দে মেথেলা
3: এটা সোলার পাম্প দিয়ে কি কি সুবিধা আছে কি গাওলা কি কি সুবিধা আছে
1: আমরা এদনে কোদালোনি সোলার পাম্প ডিপার্টমেন্ট ঠিক দেওয়া আছে এই সোলার পাম্প দেওয়াতে আমরা বহু সুবিধা হলে যে আমরা গাঁও নিয়ে আমরা পানি দেওয়া জন্য পানির জন্য অসুবিধা হবেন আজ এই সোলার দেওয়াতে আমরা এই জায়গার আমরা ধান লাগাও পাই সবজি টবজি লাগাও পাব লাগছে এটা করে আমরা দেওয়া কুসি আমরা উন্নতি হয় আর কি পাবলিকগুলো সুবিধা হচ্ছে
3: আগে এদের কিংবা পানি কমাইল গান পানি কি করবেন খরচ মোটরটা চালাবেন নাকি না কিংবা
1: এগুলো আমরা যখন আগে কুবি লাগাবেন এই ব্যবস্থা যখন না থাকা তোমার আমরা গাঙলান ঘর দিয়েও পানি তুলে আনিবেন তারপরে ওই পাম্প মেশিন দিয়ে আমরা মেশিন দিয়েও আনিয়ে পানি চলাবেন মিশু কি কুবি সুবি সবজি লাগাবেন

0: আবার কিস্তি করিবেন।
1: এটা সোলার ওয়াটার পাম্প যেটা সিস্টেমের পাশে, এটা পাইয়ে তোমরা কি কি সুবিধা হলে?
2: সুবিধা তো বহুত হয়েছে ভাড়া ভালা, মানে আমরা আবার কিস্তি এলে নিয়ে আর যেটা আমাদের এলা কবি আবার কব এদের ভালা হব, আর যে কোনো খেতে এলে জুনি আর কি ভালা হব। মোলা গারামলা নাম দাহাগুলি পাড়া, আর মোলা নাম রা হচ্ছে শ্যামল হাজং।
1: এটা যেটা সোলার ওয়াটার পাম্প যেটা পাওয়া আগে তোমরা ভয়ে গেলে কিনকাকে থাকিবেন?
2: আগে তো আমরা এনকাই মানে ছুঁচে ফেলাবেন, আর কিবা পাতা কয়েক ফুটা এটা ফেলাবেন, অত কি নহায় আমরা ডেকশন করবো না পাই না, এলা কবি আবাদ করলে তো ভালো হবো বোধ হয় এলামলা। আমরা ওটা কি রে বদলাব চাই আর কি আবাদা কিস্তি রে
1: জমি না আগে ইনকা ইউজ করবেন না ইনকা ফেলে থান কেন হবেন না পানি
2: ইউজ মানে আমরা মানে আউসি আবাদ করবেন যে পোসাই রে কয় না পোসাই রে ধান কবনি আমরা হাগল গরু খাই পেনে অতটু কি করবো না পাই পানি দাহা জগা না পানি না পাই
1: সোলার পাশে পানি তো এলা পুরো পাই আছে এলা পানি পাই থাকি এলা কি কি আবার লা জিনু সুবিধা হবো ধান ইনকা
2: মোটামুটি তো আমলা বাই এলা কি রে যেটা আবাদ কিস্তি আমরা যেটা কব এলা মানে খুরানলা আর কি যেটা কবি বা কিবা ঝিঙ টিঙ লাগাবো আমরা এগুলো বা কিবা কি কয় আলু এগুলো সুবিধা হবো আর কি।
1: যেটা সোলার বাটন পেলে এরিয়া কালা কালা মাটি কয় ধরনের সুবিধা হবো?
2: সুবিধা এদিনই আছে আমলা তো মোলা মোলা মোলাকে মাটির মনে মনি ভাইল আর এটা মোলা ডাঙর ভাইল যেটা কব এটা কবি ভিঞ্চিকল আছে কমলা জগলাল আছে পুসুরা আমলা আছে এরিয়া তো ডাঙর আর কি। হ্যাঁ আর মূল আছে চার পাঁচ জনলা আছে কিন্তু চার পাঁচ জনে করবো বলে করবো
3: নাসিমা বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও an interview with the beneficiaries of Kalachar border area development ni mandiram ko interview rani ko na sona mana ha da sal ni signi ba ji me kulachi on de leni ko da tska pa bibit party program signi ba ji mini chotpo mo bibit party jar ko sa ba ji bibit party hi super hit sa ba ji mini kulachi bibit party man chai git kini ba ji jaleni ko da tska pa english ko borang kini ba ji mini chibo de leni ko da tska pa hindi ko borang কিনিবাজি মেন ক্লাচিও দিলেন কোয়া তাৎকা পা বিবিধ পার্টি প্রোগ্রাম কিতাম্বাজিও দিলেন কোয়া তাৎকা পা হিন্দি কো বরং আরো বন কামি কিতাম্বাজি মিন পোনি কিতাম্বাজি মিন চিকো না দিলেন কোয়া তাৎকা পা ইংলিশ কো বরং কো না সন মান গেন ইয়ে না কাসওয়ানি টুরা

না সিমা মাস্তি জেট ফিল্ম নাকি খুব নাচ হয়ে না গীতনি কথা বিচার কামিনা হেদিল আর ওয়ান মিট ব্রোস আনজান ফিট আর বিনি ডায়ালির লোপা গীত।